নমস্কার ইয়াদ মাসিদে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, ওই খবর নাকি ডের জুতা মানা।

0: খাইয়া মাছিদে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম।
0: সো খবর কেদি কিমজি না?
1: শাকুফতা
0: এটাল গিনা। শাকুফতা এটাল গিনা। শাকুফতা সরঙ্গে সুমরা মারতে দাও। ওস খুদ মারি কে লাগি
1: ওড়াইও।
0: আচ্ছা ও সরে মে শাকুফতা ও দেনি লাও নম খুদে সরে সাজে দর বনি সাই দায়
1: আড়ি কে দায়।
0: আচ্ছা ওড়ি কে দায়। আচ্ছা শাকুফতা সরঙ্গে চাল্লা তে প্রোগ্রাম না ওরবে
1: ও
0: এই ও সুখ সুখ নূর প্রোগ্রাম দর সরা ওরবে
1: মা মু মামা।
0: আচ্ছা তো মামা দে ওরি মানে আমি দে প্রোগ্রাম দর সরা ওরবে
1: মামা।
0: আচ্ছা মামা শক্তি
1: মানা না দূর না দাই।
0: আচ্ছা মামা দে দাই
1: এ
0: মানা দেখি শুকরিয়া দেখি প্রোগ্রাম তো রেগুলার দর ওর কে কেলা কেলা ওরবে
1: কেলা কেলা ওরবে।
0: আচ্ছা কেলা কেলা ওরবে হতো না মিস পড়তা না শিখলা কেন
1: এ
0: সাইলো ডের জো তমানা। আচ্ছা সালমি না কি
1: না?
0: আচ্ছা ও কবে তো মির দা কি লিসনার দি চোরতে যে ছোট আশা গুফতা তা সালমি না কি বি খুশি রে কেন
1: ডেরা।
0: আচ্ছা ছোট আশা গুফতা তা সালম মুস খুশ লাই
1: এ
0: সাইলো ডের জো তমানা কাল কাওলে
1: সাইলো
0: সাইলো ডের জো তমানা না ডের জো তা বেহাদা মানা না।

0: আর যে নয়া ফান কানা সবের হান বান্দে গ্রান কানা আর যে নয়া ফান কানা সবের হান বান্দে গ্রান কানা দেশারা খুশিয়ারা নিও বল বান্দে গ্রান কানা
1: గ్రామ కదర్దాని మినవాలో కోశిష్ కో చెప్పారు గ్రామ దస్తాసో ఖాఖి ముతాబిక్ ఓ దస్తాసో మైన్ ముతాబిక్ పేష్ కో ఒకు అవగ ఖబర్ ఏ పకే ఒకు కమే చి దస్తాసో మఫాద దస్తాసో ఫైదే దస్తాసో ఖుల దస్తాసో షోష్ తకవల ఖబర్ আমার দেখো সে লিখে খবর ওখানে খুশাল استعمال شکریہ